0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: দিবেহি এফএম, দিবেহি নাট।
1: নদীহে একে মেঘাহাজ দিবেহি এফএম।
2: লাভ এক অফবাহ লাভ।

0: just wanted to tell you. Since the very first day.
1: Nua dieke megahertz divay FM. Abadwes M megatuga.
2: মরে দুনিয়াকে সামাল কাং হট্টি ফাওয়া বাইন লাকুয়ামি বড় খবর কি মিয়াহারু হলিউড নেরে এমএ উম্মিদি আদি এমএ গিনবেকু ইন্তিজার কুরা এ ফিল্ম সিনেমা তাকং আন্নং এমএ হফতা কা ওয়েফওয়া কাং আদে এই ডিজনি আদি পিক্সা কুলিকেন গিনিস্তে মরে দুনিয়া মকবুল অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজ কে আ ফিল্ম টয় স্টোরি ফহে
3: I now pronounce you husband and knife.
4: Toy Story ফহে রাসমি কো সিনেমা তো গলো মং হাম জি ফবনি মিমো গ নাওয়ার মন তো উডি বাজ জেসি আদি একুরি কুলে সামান তো গ ওয়াকত কা একো বড়তি বি কমমে মি হকমে মি ওয়ারং হাসা আসরগদ বগত কোল কা ওয়ানে Toy Story ফিল্ম এম ফুরত মা রিলিজ কুরি নাওয়ারস্তে কা নোদি ফহে গ এগে ফহ মি ফিল্ম ফ্র্যাঞ্চাইজ আং ইতুর টিম বোলেন ইতুর ওয়েচে মি ফহার অনেক কাবস মি ফিল্ম মি এননি মুলিং আ টিম এ কমাবা Toy meets tech. Kule samana technology ga wahakata kai ko.
5: No? Forget it. I was just gonna hop on the charger. Battery could use a little refresh.
6: I want to talk to you, device.
5: Please, call me Lily.
6: Now look here. Me and the toys have been working all summer to try and get Bonnie to make friends with the Jordan twins across the street.
5: Yeah.
6: But then you had to ruin it with all your... You're not even listening to me.
5: Oh, no. I was listening. I'm always listening. See? Now look here. Me and the toys have been working all summer.
4: মিফাহারগ ফিল্ম ফেনিগেন্দানি এমএ লোবিবা কুলে সামানিতকা মুলিং আনুরাক্কালকা এই টেকনোলজি আকুরিমতলান জে মানসার এগতম বনিগে কোট্রিম ফেনিগেন্দানি লিলিপেড কিয়া বেরফুশুম বেলিয়াস বকিগগে বট্টমন হুন্না হাইটেক স্মার্ট ট্যাবলেট মশহুর বতলা গ্রেটালি আডোলাফাওয়া মি ক্যারেক্টারগে সাবুন কোটারিগে তিবি এহেন কুলে সামানতাওগে দিরিউলো মুলিং বদলবে হলাবলিবিগেন্দে উডি বাজ আদি জেসি এজেহনি মি জামানি মুলো ডিভাইসা ওয়াদকং এমিহুঙ্গে মগাম দিফা কুরা মিহার দুকল্লাফাওয়া ট্রেলাইং একানিমিস মি মজা হিনিতুবুং গেনেস্তে আদি এহামে হিদ্দতিবেস কুরওয়ানি ফিল্মেককং ইগে
7: Is it as bad out there for toys as they say it is?
8: We're finding more abandoned toys each day.
9: We're down!
7: Tex invaded our house too.
8: I don't know, Jesse. Toys are for play, but tech is...
10: It's for everything.
7: I'm losing Bonnie to this device.
11: You got a...
4: ফিল্মগে আড়তকব বলায়র লেজেন্ডারি অ্যাক্টর টম হ্যাঙ্কস অনেকাবস বুডিগে বায়ং আড়োলাফাওয়াইর টিম এলন বাজ লাইটিয়াগে আড়ং আদি জোন কিউসেক জেসিগে আড়ং এমব্রি আন্নানে মিগেইতুরু মশহুর কমেডিয়ান কোনান ওব্রায়ন ভেস স্মার্টি প্যান্টস একিয়া কুলেচেগে আড়ং মি ফিল্মা গুলে একাডেমি অ্যাওয়ার্ড হাসিল কোফাওয়া আদি টয় স্টোরিগে ফাহাতুগা হরি মেস্তিরি অ্যান্ড্রু স্ট্যান্টন ডাইরেক্ট কুরা মি ফিল্মকি হাম গ্যামস ওয়ার ফুরিহাম মসেকতকাবান
12: You don't deserve this.
13: Oh, Buzz, come on. I was
12: Jesse
13: only...
12: put me in charge.
13: Which is why you should stay here and watch the room.
12: There is no room without Jesse.
13: Buzz, no!
4: My film is going to be a surprise for Taylor Swift. If you have a surprise for Taylor Swift, my film is going to be I knew it. I knew you. I knew you. I knew you. ಜೆಕ್ ಎಂಟೊನೆಫಾಯಕು ಕೋ ರೈಟ್ ಕೊ ಜೆಸಿಗೆ ಜಜ್ಬಾತಿ ದತ್ತುರುಗ ಮಚ್ಚ ಬೀಣಾಕು ಹದಾಫವಾ ಮಿ ಕಂಟ್ರಿ ಪೊಪ್ಲವ ಜೂನ್ ಫಹೆಗ್ಗ ರಿಲೀಸ್ ಕುರುಮಾಯಕು ಮಿಹಾರ್ ದಣಿ ಬೊಡು ಮಗ್ಬೂಲ್ ಕಮೆ ಹೋದಮು
1: ನುವದಿಯೇಕೆ ಮೆಗಾಹರ್ಟ್ಸ್ ದಿವೆ ಎಫ್ ಎಂ ಅಬದುವೆಸ್ ಎಮ್ಮೆ ಗಾತುಗ

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করাওয়াফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়াফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালন রাসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভিয়ে আল্লাহ রাসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরিংগে বায়কু মিহুংগে আতুং লিবি বাডাগে নেভি সিটি ইং হিপ্পাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাবাডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালবে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালওয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন ওয়াগুতুগে এ বামি হুন্না এবহি ফটোগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদবহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস দুগু কোফানে নুয়াতা এবামিহুন দুগুবহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস তেদু কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দেব্বা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতি হে কেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়া করাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুক দিনম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নু করাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মিহুঙ্গে সাববুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায় কুডবিয়াস উনিকামেন আতুয়েদা ফদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুবুম মাসেকে কোরামুং গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতামমে রীতিকো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাকীগতেন্নে ওয়াহাকতাকে

0: ইশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কি হিনে
1: নানে ফুল ফিলেব
0: ওয়ারার রাঙ্গালু ওহে তা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালে তমি
0: মি তৈয়ার ওয়ানি দিবেহি এফ এম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাটি তিরিহুগা
2: শাবিয়া

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুর একলেগে ফাণ কোফাইস করাবা বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কালেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহাকাতা গাবুল কুরে বিতোয়ে তিমং কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কালাঙ্গে গন্দেবা বিদালুয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কালেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফটোগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হুন তেদবা হুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস দগু কো ফাণে নুয়াতা এবামি হুন দগু বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এবস তেদু কো ফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলুগাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন্নেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লু কো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলুম ওয়ারা সাফ কোন দে হবে হাম এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহাকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফদ মি হুঙ্গে সাবাবুম মি দীন গাবুলু কোগেন হুরি মি হেগে আকীদায়া কুডাভিয়াস উনি কামেন আতু এদা ফদ কামে কোগে নুয়ানে কাং এঙ্গে শাককেনে মেদু মুসলিমম মাগফুরদ্দমং একি সিফা সিফাগা মি দীনুগে আদুবুম মাসেকে কোরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোমমেহেম বেনুন নুগুতায়ে ইতাম মেরিতি কো দেকে ওয়াহাকে নামাবেস বাতুল দিন তাওগে ওয়াহাকে কি হাকিগতেন নে ওয়াহাকে তাকে

0: আদি উড়ুতকায় বিমগে গায়ব দেনওড়ে গেতম বনি আল্লাহ শে আদি এমমেহা খান্ত রুজু আকুরব্বা হুশি একলাঙ্গে হাদরত শে ফাহে কালেগে ফানু একলাঙ্গে আলোকং কুরব্বাশ আদি একলাঙ্গে ওয়াকিল কুরব্বাশ তিয়ে ব্যামিহং কুরা আমল তকা মেদু খালেগে ফানুগে বেরি রসকলাঙ্গে গাফিলুয়ে ওড়িগে নেনুয়ে
1: দিবেহি এফএম দিবেহি নায়ক নদীয় একে মেগাহার্টস
2: All that is in the heavens and the earth magnifies God. He is the Almighty, the All-Wise. To Him belongs the kingdom of the heavens and the earth. He gives life and He makes to die. And He is powerful over everything. He is the first and the last, the outward and the inward. He has knowledge of everything.

ইহুজমান বালাপিয়া কংলে ওয়ার খাস কামে গওয়া কামিয়া এ বাদে এ গেতরে গ বিহাম মিয়তি নুনিয়া আতিরমতি আলা ফে হলো গ নুনি হিয়া কোফে গে গ বিহে গেন হাদা মিস মিকং কোফান এনস মি বিহাং আরা আং হেম মিহা এ বেনু গমি গোয়ালানি আলকুন মেন এরুগা ফান্ডিত ওয়ের কামুগা ওয়ার গিনা কুরা কামে গওয়া কা ফুটর গেয়ালান বাই ফার ফালং আলা ফালং কুরিগ গেয়ালান নুনি কাণ্ডুগা গেন আলা ফান ফালম গোস এ মি গে মুনাই নিকম ফুটর এ গেন আলাশে আলা ফা সালি সাবিলা বান্দেলাশে ಅದಿ ಹೆಮ್ಮ ಮಾವಹರ ಕಸ್ತೂರಿ ದುಮಾ ಅಳಗೆ ನಿಕನ್ ಸಾಧಲ್ ಕೇವಾಲ್ ಬರಾಶೆ ಏತಾನ ಗೊಸ.

এই শাফিয়া রোমিকে আলতু বদল হুঁহিগি দুয়াসফরু দেমি হুঁ একে গতি বেকিং আডুহা এক গণিক কাজ জাহা দিউলুনু এমি হুঁগে খাস লাবাই

0: না আবাদ কুদি না নান্ন টু কুরা বড় অ্যান আলা ফোন কুজ্জায়নু মিহার এ না হিকি গেঙ্গোস মুড়ি মিহ আবাদল ওয়েজ্জে
1: নুসরা কিয়া দেন মুং রুমি কে হান্দানং এ সুরা আস দেমি হুং একিগা বারং হিগে মিফাদ মজা ওয়াহক তকি গে তিপা কুলিয়কা মেজমতি গে রুমি গে ফোন ভাইব্রেট পামু রিংগুয়াম ফেশি রুমি ফোন নগা স্ক্রিন পালালি এ এনেগে ফোন গা সেভ কোফনে নুদন নম্বরে
0: কাকু
1: নুসরা হালি রুমি ফোন গ স্ক্রিন নুসরা আয়াদি মালং আবুরালি
0: তিওয়ানি জাহিদু কামা নাকাবলা দন্ন মিহক বেসওয়ানি ফোন নেগি মেন্নু
1: ফোন কেনিফা আনিকাবেস রিংগু ওয়ামফেশি রুমি ফুরতম হুরি নোনাগং নমস তাকুরার কো গুলাতি সুঙ্গডি কেনুমগে কুরিং এন ফোন নাগা কমফতুগ জসালি ফোন গে আনিক কলুং ইবুনি মুলিম বীরটে এহনাস ফিরি হিমন্তাডে এ আডুগাবনি বায়াং কুরন্তাতি আসারে
2: রুমিত
1: লোবিম ফুরিগেম বা মডুমাতির রাগকং একুলুং হালি রুমি কে হি কুডাকন নুতনবসবি
3: আ মি রুমি তি কাকুতো
2: আডুং হাম নেঙ্গুনত বিষ্ণাদব
1: এ আডুকে বারুকমা ওয়াহক দেকুম গে রাগুং কমেবেস গয়তকিং ইহুসাসবি নামবেস এ সিদা কাকুকমে রুমি কে সিকুডিয়ান নাউমুং হ্যারামবি
3: নো আহনকা মেগগত কবেস নেঙ্গুনু কাকুকমে বুনে দেব
2: হাঁদাং কদব হাম গ্যামস আহন্ন কি রোমিয়া দুরুমি হেন এদ্দুস্বরিক বর গ্যামি
1: রুমি কে মুনমতিং হাসকম গে কুলাবর ফেন্নম ফিশমুং নুসরাভিস কম্পড বেফ বালং ইদে আতু কে ইশারাতুং কাকু তো এহি রুমি কাকু কন্নে গে কম বোহুরালি
2: মিহার হাঁদাং নাতা দা ফুটস এঙ্গিরেগ মে রুমি গে হিতা এমমে গ্যা রুমিয়া বর হাসমি হে
1: এমিহাগে আডুগা মিফাহারু হুরি ফুং আসারে রুমিগে কম্বুডু ওং ইতুরুবি
3: তি এমপুনিম বারাপুডান হাস ভেজে আহনগাম কাকু কামে নেঙ্গুনু প্লিজ কাকু কম্বুনে দিফি আমারং উফাওয়ানে
1: একলং হিমেং কামেগে সিকুন্ত কোলে ফাইত বেগেন দিয়া এ ফহু এমিহা মডু মডুম বনি
2: রুমি ওয়ার হাস পাইলট হরেত
1: পাইলট ए बस कंफत के जिहुमाय को रूमी के मुली हाशी गंडु गंडु विकहला माजी के बंद को फहुरी बोडु दोरे कुल्लिये कं हुलुवी हदा तो गे राले रूमी के सिकुंडिया बार बार पिंदाली रूमी के मेगे तेरे के हि बार बार तेलें फेशी आतो गे फोन बस तुरु तुरु लाम फेशी
2: अन्न के रूमी के इंतहाय अन्न के ने फिजान
1: फिजान के नंग इवुमाय को रूमी के दुदुं बहिन नुनिकुई এনেকে নেওয়া উট্টুন কাহালা।

এম্মের ইবেতি ওয়াহকতা তিমান রসকলাং খালে ফান কিয়া দিব্যমে এই তিমান রসকলাঙ্গে খালে গে ফান মে কুরুয়াম ওয়াহে কুরেবি কুরেব মুন্নে এ গে কুরিং খালে গে ফান এ ওয়াহকতন উদন্ন মি হুঙ্গে তেরেম ভি নমবে হে।

0: এ আখুন্ত বুনহিন্দু হান্দমাক রাশ তিমাম্মেননি গাদা ফাদা জামাআত কামগা ওয়া হিন্দুস ইউসুফ গে ফানাই এনা গে আখ বিনিয়ামিন তিমাম্মেন গে বাপ্পা গে আরহুগা লোবিত কাম মা বডে হামা কাশরুম তিমাম্মেন গে বাপ্পা ওয়ানি ফাল ওয়েগে বা মাগোলো মেগে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোমাদিয়া একে মেগাহার্টস
2: আলিনোর